0: সিংগটি হেলথ কেয়ার এন্ড ডায়াগনোস্টিক সেন্টার প্রাড়ি বেগুচার সিংগটি লামাবগর জানিবাটকু দায়াপট্টি সম্পর্ক নম্বর 9767 39 57 22।
1: यो हो हाम्रो रेडियो 103.4 मेगाहर्ज।